0: चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी।
1: এদিকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে লাগাতার বাড়ছে ভিড়। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এই লক্ষ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখার জন্য বিভিন্ন জেলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। এরই মধ্যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে চাইলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এরপরই দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে গত তিন দিন ধরে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বিভিন্ন সময় এদেশে আসা অনুপ্রবেশকারীরা। এখনও পর্যন্ত 30 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। স্বরূপনগর ব্লকে তেঁতুলিয়া, মেদিয়া ও চারঘাটে তিনটি হোল্ডিং সেন্টার করা হয়েছে। চেকপোস্টে আসা অনুপ্রবেশকারীদের সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় নথি খতিয়ে দেখার পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে বিএসএফ সূত্রে খবর। বর্তমানে প্রায় 350 জন অনুপ্রবেশকারী এই তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছেন বলে জানা গেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট সফরের দ্বিতীয় দিনে আজ কচ্ছের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল খাঁড়ি এলাকা পরিদর্শন করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দ্বিমুখী নীতি থাকতে পারে না।
3: Terrorism constitutes as one of the most serious threats to international security, and he felt that this is something for which all international security experts must address this threat. It is an antithesis of everything that humanity stands for. India has been a victim of state-sponsored terrorism.
1: পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও ত্রিপুরা এই চার রাজ্যে নতুন দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি জাতীয় সভাপতি নিতিন নবীন পূর্ব বিজেপির দিল্লি শাখার সভাপতি পদে, দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা হরিয়ানা বিজেপির সভাপতি পদে ডক্টর অর্চনা গুপ্তাকে নিয়োগ করেছেন। পাঞ্জাব বিজেপির সভাপতি পদে কেবল সিং ধিল্ল এবং ত্রিপুরা বিজেপির সভাপতি পদে অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গোলটেবিল বৈঠকে 50 জনেরও বেশি বাণিজ্যিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল এই বৈঠকের আয়োজন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হল ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। সংস্কৃত সুভাষিতম থেকে উদ্ধৃত একটি শ্লোক সমাজ মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গুণাবলীর পাশাপাশি দেশের মানুষ আজ একটি উন্নত ভারত গড়ে তোলার সংকল্প পূরণে অবিচলভাবে নিয়োজিত রয়েছেন বলেও তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার ইন্ডিয়া পশ্চিম এশিয়ায় চলতি অশান্তির প্রেক্ষিতে ইসরায়েলে তাদের বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাসের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে জুনের শেষ পর্যন্ত দিল্লি তেল আভিভ রুটে বিমান পরিচালনা স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। সংস্থার একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, এই অঞ্চলের সার্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের যুদ্ধবিরতি বৃদ্ধির সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সহমত হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই এই চুক্তি চূড়ান্ত করা হবে বলে সেদেশের আধিকারিকরা জানিয়েছেন। এই মৌ স্বাক্ষরিত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি আমদানির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে ইউক্রেন ও সুইডেন একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সুইডেনের কাছ থেকে 270 কোটি ইউরো মূল্যের বিশেষ বড় সহায়তা প্যাকেজ পাবে কিয়েভ। গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসেন এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 3 দিনের সফরে আজ থেকে কর্ণাটক, গোয়া এবং কেরালাম যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্বব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর কর্ণাটকের দাভাঙ্গিরিতে অবস্থিত ইউনিভার্সিটি বিডিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। সহজলভ্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার ঘটানোর লক্ষ্যে 2025 সালে জাতীয় রাজধানী দিল্লি জুড়ে মোট 370টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এই কেন্দ্রগুলির উন্নয়ন ও পরিচালনায় কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক সংস্থান, কারিগরি নির্দেশিকা এবং অনুমোদিত তহবিলের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস বলেছেন, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশে চলতি সংঘাত, নিরাপত্তাহীনতা, খাদ্য সংকট সহ অন্যান্য নানা কারণে ইবোলা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠেছে। এদিকে আফ্রিকার কিছু অংশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে ওই দেশগুলো থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ সংক্রান্ত যৌথ বিবৃতি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। বিবৃতিতে ওই তিন দেশ জানিয়েছে, 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দর্শক, ক্রীড়াবিদ ও পর্যটকদের সমাগম এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সমন্বিত পদক্ষেপ। কেরালামের 14 জেলার মধ্যে 6টিতেই ভারী বৃষ্টির আশঙ্কায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আজ সকালে কেরালাম এবং লাক্ষাদ্বীপের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে 5 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। IPL ক্রিকেটের কোয়ালিফায়ার 2 ম্যাচে আজ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে দেশের জনবিন্যাসে কৃত্রিম পরিবর্তন রুখতে নতুন আইন আনা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খবর এখনকার মতো শেষ হলো।
4: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সিলভেস্টার লেপচাবাট শুনহোস। প্রথম প্রমুখ সমাচার। পশ্চিমবঙ্গ সরকারলে অন্নপূর্ণ যোজনাকা লাগি 11 পৃষ্ঠক বিস্তৃত

0: ক্ষণবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। গুজরাতের ভুজে ভারত পাকিস্তান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ G7 এবং G13 সীমান্ত চৌকি উদ্বোধন করার পর তিনি সেনা ও জনসমাবেশে আজ বলেন, দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকার ড্রোন, র্যাডার এবং আধুনিক বেড়াসহ নতুন প্রযুক্তি ব্যবহার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা নামে একটি নতুন ব্যবস্থারও ঘোষণা করেন। এই নতুন মডেলে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এর পাশাপাশি স্থানীয় নাগরিক, প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে শ্রী শাহ জানান।
1: BSF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान की सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के तहत हम ले रहे हैं।
0: আন্তর্জাতিক সীমান্তের প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে এবং রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে জমি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর জন্য আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন। শ্রী চৌহান সার বিতরণে স্বচ্ছতা, কালোবাজারি প্রতিরোধ এবং প্রকৃত কৃষকদের কাছে সঠিক সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন। কৃষি ঋণ এবং কিষাণ ক্রেডিট কার্ড প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কৃষি ঋণের সুযোগ বাড়ানোর জন্য শীঘ্রই ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করা হবে। শ্রী চৌহান রাজ্যগুলিকে বিচারাধীন কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়গুলি পর্যালোচনা করার এবং কৃষকদের প্রকৃত চাহিদার ভিত্তিতে ঋণ ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, ভারত খাদ্যশস্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ 37,60,00,000 টনেরও বেশি। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং LPG-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ চেষ্টায় কাজ করছে। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে দেশে LPG উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন, এবং কোনো LPG বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
2: हमारे यहाँ पर पेट्रोल और डीजल और LPG के सफिशियंट स्टॉक है, नेचुरल गैस और क्रूड की सफिशियंट इन्वेंट्रीज टाइड अप है। हमारी सारी रिफाइनरीज ऑप्टिमम लेवल पर ऑपरेट कर रही हैं और LPG प्रोडक्शन ऑल टाइम हाई है, लगभग 92 TMT पर डे। LPG डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है।
0: বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবিচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, ভারতীয় প্রকল্প এবং সামুদ্রিক ক্ষেত্রে সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি জানান, অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটি প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে বলে তিনি জানান। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে 3রা জুন পর্যন্ত ভারত সফর করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। ভারত চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয় পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। ভারত আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
3: Meeting that happened between India and China on border affairs, this meeting, as you know, it happened on 27th. We have conveyed to you that these talks, discussions were constructive and forward-looking. The two sides discussed issues relating to delimitation, border management, mechanism building and border cooperation. Indian side stressed on the early meeting of the next expert level mechanism on transport.

0: বহু যাচাই প্রক্রিয়া 5 বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
1: অল ইলিগাল ন্যাশনালস হু আর স্টেইং ইন ইন্ডিয়া, দে উইল বি ডেলট অ্যাজ পার ল। নাও ইন দি কেস অফ বাংলাদেশ, অ্যাজ আই হ্যাড ইনফর্মড ইউ আর্লিয়ার, উই হ্যাভ রেফার্ড 2,680 কেসেস অর মোর দ্যান 2,680 কেসেস টু দি বাংলাদেশি সাইড ফর দ্যাম টু ভেরিফাই দি ন্যাশনালিটি অফ দোজ পিপল দ্যাট উই হ্যাভ হ্যান্ডেড ওভার দ্য নেমস অফ। ওয়ান্স দিস ন্যাশনালিটি ভেরিফিকেশন ইজ ডান, দেন উইল বি ইন আ পজিশন টু ডিপোর্ট দিস পিপল, these nationals of Bangladesh. In many cases, I had told you earlier that these verification is pending for more than 5 years or so, and it is our expectation that we will receive early response from Bangladesh on this particular issue, so that the bilateral arrangement that we have between both the countries, based on that, these people who are staying here, they can be sent back to or deported back to Bangladesh.
0: Pradhanmantri Narendra Modi agami robibar 31 May আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মামলার শুনানি শেষ হওয়ার পর দেশের হাইকোর্টগুলি রায়দানে 3 মাসের বেশি বিলম্ব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। রায়দানে বিলম্ব মামলাকারীদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে। ব্যক্তিগত স্বাধীনতার মামলায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন, এই কথার ওপর জোর দিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, জামিনের আবেদনের আদেশ একই দিনে ঘোষণা করতে হবে এবং যদি তা সংরক্ষিত রাখা হয় তবে তা অবশ্যই পরের দিন ঘোষণা করে আপলোড করতে হবে। একাধিক নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে, জামিন বা সাজা স্থগিতের আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং বিচারাধীন আসামিকে অগ্রাধিকারের ভিত্তিতে একই দিনে বা বড়জোর পরের দিন ছেড়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এ পর্যন্ত 906টি ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্দেহভাজন মৃতের সংখ্যা 223। ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের সংক্রমণের ফলেই এই ঘটনা। উগান্ডাতেও কিছু ইবোলা সংক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনো খবর নেই। আইপিএল ক্রিকেটে কোয়ালিফায়ার 2 ম্যাচে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ রাজস্থান রয়্যালস গুজরাট রাইজান্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে রাজস্থান 2 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে 19 রান করেছে। উল্লেখ্য, এই ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2026-এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের জনবিন্যাস ঠিক রাখতে সীমান্ত সুরক্ষিত করা এবং অনুপ্রবেশ আটকানো অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।